0: এরম এ উলানত ফেম্মতি গা হট্টি হরে দানতে আমাকাশর কেত্তির কাম বড়ু শুকুর এরিবং গিনা কম্মে মিহকা এখান্তাও গা হেকিতকে বাকাং কাশরে
1: أو يوبقهن بما كسبوا ويعفو عن كثير
0: نواتا ايورن هودي نبا كانتوغ سبب اي اولان تن هلاك كربا فيه ادي اكلانغ ارادة كربا نما ايورنغ جنا فافا عفو كربا فيه

আদি হামাকাশারুং কেত্তেরু আফু করে মিহা দন্নাশ হামাকাশারুং একাঙ্কম বনি আজম খান্ডালন জেহে খান্তত্তাউগে তেরেঙ্কং কাশোরে।

আদি আল্লাহ ফিয়াবা এওরেন্না নাসর দেনে এভেস হি তেরিয়া এওরেন্না কনওয়া হুটে আদি আল্লাহ মাগফুর দেওয়া মিহা দন্নাশ ফাহে এমিহক সালাম এভানে এভেস মগনওয়ে।

কিয়ামতন রদ্দ নুকুরেনে দোহে এবহি কিয়ামত দোস অমগে কুরিন তেবা মিহুঙ্গে বেরে রসকলাঙ্গে তেবা মিহুং ইজাব দেশ এ দোহুন তেবা মিহুন সালাম ওয়ান দান ইবস্তনে তেবা মিহুন কনুয়ে আদি তেবা মিহুঙ্গে আজাবং ইংকার কুরানে মিহ কুইস তেবা মিহুন কনুয়ে

উডুতাকায় বিমগে বেরিখামানি আল্লাহ হাসে একালাঙ্গে ইরাদ খুরব্বা ইচ্ছে একালাঙ্গে হাদ্দাওয়াতে একালাঙ্গে ইরাদ খুরব্বা মিহাকা আংহেন দারিন দেবাতে।

ইয়াকুম এবাহি ইলহামাকুম নুয়াতা হুয়াফেনাকুম নুয়াতা ফারদা ইগ্গে আনে ফারাতুম নুয়াতা মালায়েকাতুক ফুনুবা একলাঙ্গে ইজনা ফুলায়েক একলাঙ্গে ইরাদু কুরবা ইচ্ছে ওয়াহি কুরবুমু মেনুই ইবিস আদমগে দরিয়ক আল্লাহ বাস ওয়াহি কুরবু মেনুই হামা কশ্বরুম একলাঙ্গে মাতিবেরি ওয়ান্তা হাকিম ওয়ান্তা রসকলাঙ্গে

আদি হামায় ফদেন তিমান রসকলাঙ্গে আমরু ফুলুং কালে গিফান তিমান রসকলাঙ্গে কুরআন ওয়াহি করবিমে ফতকি কং এচকং আদি ঈমান কি কং এচকং কালে গিফান কুরিন দেনে ওয়াডা গন্নওয়া কাম গানুমে এহনে কামক তিমান রসকলাঙ্গে আলুঙ্গে তেরেন তিমান রসকলাঙ্গে ইরাদ কুরব্বা বয়কা তিমান রসকলাঙ্গে এইন তেদ মগু দক্কওয়া নূরে কাম গা এ কুরআন লিভিমে আদি হামাকশ্বরং কালেগে ফানু মগু দক্কওয়ানি সিদা বেগেম্বা তেদ মগক্কং কশ্বরে।

0: এই আল্লাহকে মাগে একালাঙ্গি উডু তাকাই বিমগা ওয়াহা ইচ্ছে মিল কোয়ে বড়গিমা রসকালাঙ্গি দন্নাশ খান্তত্ত রুজু আওয়াহুশি আল্লাহকে হযরতশে
1: কীরত গুরুয়ান গদি বেহ তরজমান দেম মিগনস্তিনি সূরাত শূরা 16 বান আয়াতম ফশায়গিন এ সূরাতুগে 50 তিন বান আয়াতুগে নিয়েলা আদে সূরাতুগে নিয়েলা তরজমা বিদাল দেবা ফওয়ানি ডক্টর মোহাম্মদ হানিফ
2: ইংহা 741 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ 890 মেগাহার্টজ এফএম ব্যান্ড
3: দিবেহ রাজ্যকে আডু

0: নিউলিমং ওকে মন্দা সফা থাকে
1: দুনিয়া দেখে ফাওয়া পড়েতি বার থাকে
0: ইনসাফকে তারা দম মলি উম্মেদ বদল করলে শখসিয়াতুম
1: রেগনুগে হামহিমে কামুগা রাইয়েতুঙ্গে হাল বেল্লুমা নুকুমে ডাঙ্গুলু বি কোম্বে ফ্লেতো
0: রোমিনা ফারসিঙ্গে বড়তি রাসকান্তা কুডকা কুজেসফি কোন্দিডারেতো
1: এই হামেকানি তারিখ বিবাহক তাকিনু
0: এই দুনিয়াকে চাট বদল করলি হাকিকে হাদিসাতকে
1: এ হাদিসাতকা এ বাহক তবনি নীল কোরগে সেরিং ফেশিগে আন্দালুসকে পর্বতকা হামিয়া পেতুরিফা কুরিপোশি কমমে হোম দুহে গেহেদুনু আগগড় তিরিহু
0: রিপিট অঙ্গার দহগে বেন্দুরু একে জহায়রু
1: আদি হোনি দুহ গিরোসি হাগড় তিরিহু
0: এংহা 741 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ adi 89 megahertz fm band
1: divihraj chekadu
2: dumpat ke ismal kunwa ki algon menge hita le holita kan ekam gusabon asar kura kame em pratham kamuka dumpat ke ismal kunwa ki le machadyon sarbi matiun kahal kanta takur matiwa kame le holita ge terega sarbi jamave le holitan harwara ekam gusabon aakhiru natija gutun heart attack kahal kanta takur matum ge fursat itiru kura kame mege iturun aamasulakun hitu ge baita kurumatum ge fursat etak gunain itiru kura kame dumpat ke ismal kunwa ki

0: هو وراء فورق من ايطاليا
1: اه دي فارا فورق دلوقتي
0: ميكوها
1: ميكوها جهامي ده مهار وورلد كاب اسمه ميكوها جافن انا ده الگول منگه پروگرام کوریا دایروگا پولیس تنواد گتو موضوع کا کی الگول من کوریا دانی گتو الگول من میاد موضوع گا واک دکانی چٹی تری سی ہی گتون سما کن دیم وی کنک مکی کو با الگول من میواک اصل بڑا می دکنی وس ایچ پی ایم وس میکم التماس کر با فاتی می چٹی دوسر صحت سما و ما کور وی دانی کنت تک وس می ایچ پی ایم منی ہام کر با ایم ای کی گ دین الگول من می ہر کور وی دان کنت تک کو با تو تی بفلون کی خیال تا وس می گورا مهم مهم حصہ کو لو تی ترین ہتر سومنگ ہے سومنگ ہے می الگول من گ نمبر دین پی ایس ایم می ا بدر کو وس نا نوٹ کر پین
0: دین مودو گ تا ما وس نو دا بیر رنگل وانے ہا فلا کون وس نو تی بے فون نا کور وے کنت تک کور وان کنت تک وس نا فلو من گول وا دے تے تب دین بے فار بے فون دا وان تی من نے کی می نے دائرہ گ می ہن نو دے تے واکی دائرہ ک کم وس نو ان کنے تی بے فون نا کور وے کنت تک وس نا خبر
1: می حساب نه ارګو میس کومې دوک سپیشمو کوتم می ګینستنی حکمت کې بس حکمت کې باه کې دنیا دې کې فتی به بای تجربایین او فدی فاوا دیریولمګه راستا دکې دې الیګ د بټی کاله چې کې می پورنی اهم ای دیریولم دیرون ګینستې او فاره کې ګینستې نونی هیور اعلی کو دې کاله بس تک دې ته
0: هم اړول می می حساب می دوګه حکمت به وخت کول خاص ولر
2: امریکہ کے مشہور ٹاک شو ہوسٹ ٹی وی پروڈیوسر ایکٹر ادی فولیون تیری کموا اوپرا ونفری بنفا وے وی کانٹ بیکم وٹ وی نیڈ ٹو بی بائی ریمیننگ وٹ وی آر میہار اہر میں تیپی گتو گدے میں تیپی گیں اہر میں وام بے نوا فدا نوتا وان جہے فدا میہ کٹنوے بینے
0: ade oprage bahinge to wala hikmet tar bahe alu men tibigo to tibegenne alu men vaam beenu wa baya ka no te mihe kanu weene dettam
1: ah komus ka masekette ke kuranje detta kurierun hodu matta ka den aadata ka halat tavs bada kuranje ne ama me ma ulua skulu wale dan alu men angalu sihate ben me ayaka masekke kurami kurigo to tibbaka salu men ge sihat adi rangalu sihat ka ne he den detta
0: alu men nad den wargena fahara kurwe kame adi warag gina kamiyab be be from kamiyab mismi me faha kuraka men ge alu men nan emme fasihe gotuga nota den by far ingles bon la ko den ben kurani ge ta me comfort zone ta alu men ge comfort alu men ge emme ہنگم جے میں فاسے ہو تو ایویس تخلیف کانو دا تے بگنے آلو میں بینوں با کانتا تے کندے حاصل ہے نوانے دے تو مسکت ہے کورن جے نے اے میار میں تی بگو تو تی بگنے نوانے آلو میں بجے بدل تک گننا
1: امیل نفس ترقی کرو مسکے کورن جے دیں ہمیں آئے کی آ کنکن دس کو آدتاں اصلاح اس کروں میگے تیرے گا ہمیں ہی میں نے
0: اہم بھی با ਜਿਸਮੇ ਹਮ ਦੇ ਮੇ ਫਾਹ ਕਰੋ ਯੋ ਤਾ ਅਲੋ ਮੇ ਮਿਸਾਲ ਕੰ ਗੇ ਤਾ ਸਹੀ ਗੋ ਤੋ ਅਲੋ ਮੇ ਕੰਤ ਤੱਕ ਹਾਸੋ ਕਰਮ ਬੇਨੂ ਕਮ ਵੰਨਿਆ ਕੋ ਜੇ ਤਨੋ ਗਾ ਅਲੋ ਮੇ ਹਮ ਮੇ ਤਿਬੇ ਗੋ ਤੋ ਐਵਸ ਕਮ ਦੋਨ ਕੋ ਹਮ ਮੇ ਤਿਬੇ ਗਨ ਨਵਾਨ ਬੈ ਕੰਤ ਤੱਕ ਦੋ ਕੋ ਲਾਫਾ ਇਤੋ ਗੋ
1: ਤਾ ਕੋ ਦਾ ਨੇ ਤਾ ਬਰਦ ਲੋਈ ਕੁਰ ਮੇ ਗੇ ਮੇ ਦਾਤੀ ਕਮ ਕਮ ਨੇ ਵਾਹ ਕਦ ਨੂਵੇ ਕਮ ਆ ਵਕੀ ਆਦਤ ਕੇ ਹੀ ਫਾਟ ਟੈਗਿੰ ਵਕੀ ਮਕਸਦੇ ਹਾਸਿਲ ਕੁਰਮ ਬੈ ਕੰ ਕੰ ਕੁਰਮ ਮੇ ਜੇ ਦੇ ਤੇ ਗੋ ਤੋ ਨੀ ਫੇਟੇ ਤੇ ਦਾਇਮ ಹಿಬ್ಬರೆ ಲಿಬಿದಾನೆ ಶಾಕಿರ್ ಅಳೋನ ಗ್ಯಾಮಿಸ್ ಕೊಡಕೊಂಗ್ ಹಿಬ್ಬರೆ ಲಿಬಿದೇಸ್ ಮೌದು ದಂಡವಾಲ ಕುರಿಯದಾನ ಚುಟ್ಟಿ ತೆರೆ ಸಿಹೆ ಗೊತ್ತು ಸಮಾಕಂದೇಮಿ ಕಂಕಮಕಿ ಕೊಬಾಹೆ ಅಳಗೊಮ್ಮೆ ದಂಡವಾಲ ಕೇಮ ಪಿ ಎಸ್ ಎಮ್ ನನ್ನೊಟ್ಕೊಲ್ಲವ ಫೋನ್ ಉಳುವಾಣಿ ತಿನಿ ತಿರಿ ಹತ್ತರೆ ಸುಮಿಂಗ್ ಹೈ ಸುಮಿಂಗ್ ಹೈ ಮಿ ನಂಬರ ಅಳಗೊಮ್ಮೆ ಮೂಸು ಹುರಿ ನೆಗ್ಗೆ ಬರಾಲ
3: موسم
1: اد موسم به قوم اداره می وقت الگو من فون گلیف من افسل السلام علیکم افسل
4: وعلیکم
1: السلام باجر ہے نہ کہہ دیں گے تو ریگ میچ بیل لیوین تو افسل کون ٹیم کا تو ریگ سپورٹ کرے بھی
4: কুড়িয়ে দেখেন দোকো বাজারস মা বড় বাজারে না দেন হফতা ফাহ করার দার কমসর কাসকো উতুর গাতল টাকা তং করে বারে কোড়ং আসতে মিহার বড় কোড় তং করে ব্যাপার ফুরসতে দে কমকো মি হফতা মেতরে কা হামে নোনে কুড়িয়ে দোস কো দেখেন হাতল দোকো বাজার না মৌসুম আগোস কো হন
0: কে তাল মে হোটেল সরাত গামত
4: ইন্ডিয়া শ্রীলঙ্কা হিসাব সমাম কম মৌসুম মেয়ে কুড়িয়ে দেখেন হাতাল দু হাকাং হ্যাঁ গো হ্যাঁ নন্দন দে তেরে কমেন কেরে কলম গুলো দান শ্রীলঙ্কা শ্রীলঙ্কা কলম বয়স আম কম হ্যাঁ গোস করে নোড়ে
1: আপনি বারা বড় শুক্রিয়া এঙ্গে তো দেবী ভাগত
0: আলো মেঙ্গে রাজ্যে গে তো কোরিং সার্ভিস কাডি রে দে তিন দুহাক বাদার সা মৌসুম রীতি নাল দোস্তা গো বাড়ক মে লাফা কর মে দে মি হাসতে চুটি দোস কোলে গা তিবে ফলং চুটি গে বেনং এম ফলহিম তো হিপং বড় ফাসে কাম কো বেগে দানে দে তো
1: আদে এম দাতুর ফতুর কোরে বার সালামত রাক্কা তের কাম খাস সমাক মে দেওয়ান কাম আলগু মে উম্মিদ করে নিগে তো ইয়াব দোস এম কা মৌসুম কি তমে গো হস জাঙ্গলস কামে বানি বুনে ফেন নুন তা দে তো এম রাক্কা তের কাং ইসকুরু মে গে মে মুহিম আনিকাস মাউদু দন্নবা লাফদে তকুরিয়ে দামবি আলগুমেঙ্গে মাউদু কি চুটটি তেরে সিহিগতুন সমাকান দেমবি কান্ততে কি কোবাহে খাস কো আলগুমেঙ্গে কুদিননাকে মিহেদ কুরা কুদিননতা মিগ বড় চুটটি বেগে মিউলে নিদে তো স্কুল কুদিনন স্কুল কুদিন মিহার স্কুল দা নুজহেতি ফাহরিগ গেতেরে গ মিহ মাডুন তিবুম একুদিনন মিসাক হেলি ফেলি বে ওলেলানে মি মাহাওদে কায়েম কো দিনুম বেলেন বেরিঙ্গে কামে আবদে সিহি মাহিরুনা স্কুল তাকুননা একে একে বেবে ফলু মি বিদাল বে তামে গত কুদিন হেলি ফেল বলম বাগুতে জে স্ক্রিন টাইম মাদুকুরা হেরাঙ্গলু কানা কুদিন দেশে মিকাল কিতমে কামে হুননা নিগে তা দিস্তি বে ফ্রম কুরাবা কাং কামে সুননা মিগে তেরেগা
0: হল মে মা বাই ফুরসত ও ধন্যবাদ হ দে মি এফ হো মাউলু আই কিতি বে ফুনা হে কুলি দানে গত এক মক মেতি হোদ তো দেখন বলি মাডবেলি মাডবেলি কাউন্সিল গে নামাদ ওয়ার্কশপ গে তা এবে ফ্রম মিদাল ওয়ানি মাডবেলি কাউন্সিলা মি মাডবে দাং হন তার গে মাসে কোরা কমিটি আ গুড়ি গে 21 মিম হো 21 হন ফেশি গে আন্ন মহ গ হায়ক নামাজ ওয়ার্কশপে দেব মাহম জসা ফা কম নে প্রোগ্রাম কে কুড় কো দিন হিতো গে দীনি কং কম লোব জসা নামাজ আহল ওয়ে কুর মুগে তো বাবা প্রোগ্রাম কম বিদালবে এহেম মি কুড় কো দিন না মি প্রোগ্রাম নি মেরো ফুলু কুরমা নামাজ ও কে আতা কে 10 কো দিন মা আদি নামাজ হরকায়ত 10 কো দিন মা কি মি প্রোগ্রাম গে মেগন পেরুন কম মিতি হাম জসা ফা মে প্রোগ্রাম গ বেল মো ফুরসত মডবেলি গ দিজোল মন্দা ফাসহারা বারাহারা দে মেদু আংহেন আদি ফিদিন কুদিন সুলওয়া দা হামিয়তি এমে প্রোগ্রাম বাইরওয়াং এদে কুদিন মিম হোগে বিহিবন দো হোগে মেন্দর বিহি এই মাদম আদত তাই
1: আদ মাদম বি
0: দেখ এ মাদম ইগত হেনস মে কুড় ওল মে বেক কনে বিহি জুলে বুদে মেতি আলো মেন্না কনে গদে সাফল মাডবেলি উড়ুবাবে প্রোগ্রাম কনে মে ফাসি হেবানি গত কমেসিং গত এ দু হোগে বারগড় সুমেট কোরিং মি বেরওয়াম মি ওতি দেন লিংক দি মি অননি গত এহে মি ইউলান হোদওয়াফ লিংক মি অননি এ লিংক মে দেল কো বেয়ার ওয়াডা এন নি গত ফানসাস কো দিন কো মি ওনি ফরস হোতেরি এহে মি প্রোগ্রাম গ বেয়ার ওয়াডা মি ফরস তো বেন হি পাই গত
1: আদে দেন ওতি ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ মোলদিস কো ফরাতন কুরিয়ে গিনদা রাজ্য জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ দেহা সাব্বি হোগ বেয়ার মি গি ফরস থলু আলা সাউথ জোন সাউথ সেন্ট্রাল জোন এ 11 অগস্ট উং 16 অগস্ট মি তাল করে মানে তুমি বেড়া দেন রাজ্যে জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ মুবারত বাইরবাম বেড়বা এম হা স্কুল মাদ্রাসা তাক মুবারত বাইরবাম এদে ফোম ফুরি হম করুম আমি আশাবিস জুলাই মা গিনে দু হেনে আশাবিস জুলাই বা আঙ্গার দুগে মেন্দুর দেজ হুম করিম ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ মোলডিভস ইমেল করমি জেনেমা email address be frunga be dev office bam3313@gmail.com
0: den anakkom kamati zwa khatibunge gami mahasinta baara muddat itur ko fai bahag islamic mission vidara fmati me tafsil danwada kam vijya zwa khatibunge mahasinta be mahamji fani september mo hoge 13 wan do me enwas mehar meti zwan khatibunge mahasinta be mahamji fani september mo 13 wan do me mo 30 wan do hone eda mehar meti muddat itur ko baara muddat inge to me mahasinta ga baara mo ge fursat onnani zwan khatibunge tamre nimma certificate hasil ko fa khatibunna den ramdan mo imam me hifzuko tarawih namaz ko fa fara itaka imamunna khatibun tere miharus imam ko ma khatibukan kura umrun 30 sar no fore fara itaka me bidaru ingeta emeti mi mo ge 30 hu neela mi muddat itur ko fa
1: den kulin algon dannwali badminton mubara me onne addu city scene hitaduga Then I have a basketball association gefaratung ham Raj Junior Championship on Hulwala. Ham school taka meti Hulwala fa me mubarat gabarum gefursatis meti hamasha vistulaya hame. Edug mindur bar joma hame. Emitura mauluma tap kurava noni form for him kurimapo hushalva mijeni info@mba.org.mv. Mi wahakis tanwa alaf dengan aku kuli dan.
0: Then adi pengen tu alam mi kuli tu hafte ber wedan kan nih haram minimum ran ke wahad kat.
1: Itu. Minimum dos mengas jehuni.
0: Minimum dos as jehuni. Kita mi haru minimum tu ha kuli wahai kan bawa minimum ran mi viran Maldivesa fanna sagafata tali kaya beh uzara kuli kan bawa badal dome mi kita mi dome muka berwan berwan farai taka viran application mi dalokoh rajsi beben application mi dalokoh mi kan tak kuli banji wedan nawani. Midomuga bairwan veeran app mihar play store unna apple store invest download kurwena kame from dala fe behim iphone ne mi ios and android kama best be funna mihar me application libeda no ani geta mi registration fee no nane den mv ma mi ran ga do mahmaji mi oni 5 km 5k ingeta mi har kai be mahmaji mi oni mi moga 27 sodo eh mi nun du haji gan do mi moli jumla dehas mi hunna ka mi wani fursat li beri geta eh mi fursat wes be anu pa detta
1: eh madu nu tibba wa inge tawa mi minivan ufalo ga bairu mi dum ga bairu mara mo hima detta adehi ma mig den gagan kalgum furi ham kollan je baata mini muni nge talgum den kuriya dani maudu wa ekhi ga chutti tere sihai gotun samakan den vi kantate ki koba he algum me medu maudu ga me wahak da kan hemi tibe flung ge khayal tan hissa kurevma bese me an note kollava phone gulu wanma tire tire hatare sumin hai mi number gulu wan den ege iturun love request kurum ge fursate sam ebo itta kuriya
0: adehi me fursate wes beran hipa den mi haro mi kur dos kolave je ellave gulu eta detta
1: ಮಾಗಿನ ದುಸಿಜ್
0: ದೆನ್ ಎಲ್ಲವೇ ಕಮಿದನ್ನ ಕೊಮೆ ದುಸ್ತೆ ಎಲ್ಲವೇ ಒಣ್ಣಾಣಿಗೆ ಆಮ ಎಲ್ಲವೇ ಚಾಕೋಯಿ ಫಾಟಾ ಏ ಮೇಲ್ ಲವ್ ಬದಲಸ್ ಕೊಲ್ಲೆ ವಿತಾಣೆ ಮತ್ತೆ ಬೆಫ್ರು ಎಮ್ಮತಿ ವೆಕ್ಕಮೆ ಅಳು ಮೆಣ್ಣ ಎ ಫುರ್ಸತ್ತಿ ಬೆಫ್ರು ನಂಗ ಮಾಮತೆ ಹುಳುವಾದ ಉಸೋದು ಮಿಹಾರು ಮೇ ದುಸ್ ಒಣ್ಣಾಣಿಗೆ ತೊ ಹೈಕಡೆ ಫನ್ಸಾ ಹಮೆ ದತ್ತ ಹೇಮ ಲವೇ ಕಫೆ ಬದಲ ಕೊಲ್ಲನಿ ಮೌದು ಹೆಕುಲಿ ದ ಮೌದು ಕಿ ಚುಟ್ಟಿ ತೆರೆ ಸಿಹಿ ಗೊತ್ತು ಸಮಾಲ್ ಕಂದೇ ವಿಕಂಕಮ ಹಿಕೊ ಬಹಿ
3: IKEA presents
5: Bajwer Henai
6: IKEA Opticals in eng has rupiyai mate gewe faria kura wage nasib peri farataka debe fulaka drum loan umra dature mi promotion ge hedu kura komme eng has rupiya ka coupon ne mi ge iturun tafato ki brand takun 30% hame discount adi komme thing has rupiyai mate kura wage faria ka fasate kuru fya gift voucher adivas adivas nasib agwazan kolle mang ailaya ratte hinnaiku avahan IKEA Opticals ziyara kura ba

এয়া এফদ নুবায়কামকে ফাহে নুবায়কামে কফি মিহায়ং আফুক সুলহাবিরগে মিহাগে সবাবী আল্লাহগে হাদরত গে হামাকাশ্বরং একলাঙ্গে আনিয়াবেরিন দেখে লোবিবে ওড়গে নেন্বেতে।

আদি আল্লাহ ফিয়াবা এওরেন্না নাসর দেনে এভেস হিতেরিয়া এওরেন্না কনওয়া হুটে আদি আল্লাহ মাগফিরাত দেওয়া মিহা দন্নাশ ফাহে এমিহক সালাম এভানে এভেস মগনওয়ে।

মতন রদ্দ নুকুরেবেনে দোহে এবাহি কয়ামে দোষ অমগে কুরিং তে ব্যামি হুঙ্গে বেরে রসকলাঙ্গে তে ব্যামি হুং ইজাব দেশ এ দোহুং তে ব্যামি হুং সালামে বান দান ইবস্তনে তে ব্যামি হুন কনুয়ে আদি তে ব্যামি হুঙ্গে আজাবং ইংকার কুরানে মিহ কুয়েস তে ব্যামি হুন কনুয়ে

উডুতাকায় বিমগে বেরিখাংমানি আল্লাহ হাসে একালাঙ্গে ইরাদ কুরব্বা ইচ্ছে একালাঙ্গে হাদ্দাওয়াতে একালাঙ্গে ইরাদ কুরব্বা মিহকা আংহেন দারিন দেবতে আদি একালাঙ্গে ইরাদ কুরব্বা মিহকা ফিরহেন দারিন দেবতে

ওয়াহাইয়াকুম এবাহি ইলহামাকুম নুয়াতা হুয়াফেনাকুম নুয়াতা ফারদা ইগ্গে আনে ফরাতুম নুয়াতা মালায়েকাতুক ফুনুবা একলাঙ্গে ইদন ফুলায়েক একলাঙ্গে ইরাদ কুরবা ইচ্ছে ওয়াহাই কুরবুমু মেনুই এভেস আদমগে দরিয়ক আল্লাহ বস ওয়াহাই কুরবু মেনুই হামাকশ্বরুম একলাঙ্গে মাতিবেরি ওয়ন্ত হাকিম ওয়ন্ত রসকলাঙ্গে।

0: এই আল্লাহকে মাগে একালাঙ্গি উডু তাকাই বিমগা ওয়াহা ইচ্ছে মিলকোয়ে বড়গিমবা রসখালাঙ্গি দন্নাশ খান্তত্ত রুজু আওয়াহসি আল্লাহকে হাজরতসে
1: কীরত গুরুয়ানগ দিবে তরজমান দেমে মিগনস্তিনি সূরাতু শূরা 16 বন আয়াতম ফশায়গিন এ সূরাতুগে 53 বন আয়াতুগে নিয়লা আদে সূরাতুগে নিয়লা তরজমা বিদাল দেবা ফওয়ানি ডক্টর মোহাম্মদ হানিফ
2: আংগাদি উঙ্গন্নাদি মুনিফোই ফিলওয়া দিনুমগা
3: থেদুবেরি কামায়কো
2: একুয়েরি কামায়কো
3: এরুবেস মিহারুবেস রাইয়তু

0: আসসালামু আলাইকুম দিবেহি বাহং ইসকান্দে এম্মে হা দিবেহি নং উফাভেরি ওয়াগত কোলাকং এদেন দিবেহি বাহাকি দিবেহিং গে মাদারি বাস দুনিয়া গে ইনসানু ওয়াহক দক্কা কমমে বহেগ্গেস হামতহ কা উসুতকেন হুরে বহুগে হামতক সমাক নুদি হিতুহুরি গতক বাস বেণুং কুরম ফেশমুং এ বাহক নেদেবে আসর তা কুরাকমা বহুগে ইলমুবরিং নুত লিঙ্গুইস্টুং হামকুরে মি প্রোগ্রাম কি দিবেহি বহুগে হামতং হাম কদে প্রোগ্রামে মি হফতাগেস প্রোগ্রাম হুশালা দেনি আলগুনালি রাজি দিবেহিবহ ওয়াহক দক্কার বেরু বস্তকা মাসুনি কোকেন ওয়াহক দেক্কুং ফাহকং আস মিবনি ইতুরুফা রশেগে আম রাইতুনা বদ্দকো ওয়াহক দক্কং হুরে শাদিয়াগে ওয়াহক তং আডুহালিম সারগুনাম মিকং হামবে তিবেফুনা মিকং ফাহক কুরেবে মিমর বালালমা মি দেন্নেবি বদ্দওম গাদে কোন ওয়াহক তং আডুসওয়ালবা
1: আসসালামু আলাইকুম মি মিটিং আমি কিয়ালি আলগন মেং আংহেনু কমিটিন রাওয়া ইভেন্টকা গুড়ে ইনফরমেশন দেম বেগে দেন আলগন মেং কমিটিন প্ল্যান কো ফহুরি বাই কাঙ্কাম বে শেয়া কল্লানা ফুরতা মেনু এ ওয়াহকে কি ফটো কম্পিটিশন গে ওয়াহকা ফটো কম্পিটিশন গে থিম কি বুলি কুরু দিবে হিম বুনা কামা বান্যা হাঙ্গা কুরু কমে ফটো এ গবে স্ক্রিপশন এ লিয়াম ওয়ানে নিমিদে হুকুর্দু মি কম্পিটিশন গে ইনফরমেশন ওয়েবসাইট অফ এস আপলোড কফাইনানে এভিস পেফলগে সুয়ালেন এবেত
2: আলগন সুয়ালেন এবে
1: আনিলা কোবা সুয়ালকি
2: ফটো কম্পিটিশন গে ওয়ানতাকং হুরি নাম তাকি কোবা আসলো কুরি ফার বে বিমবারাত গে নাম মা কুডা
1: মি ফার তাং কোলে বড়ুয়ানে মি ফার 7000 রুপিয়া কান্ডালা ফোনানি বিনায়া
2: আদি সুয়ালো এবে ফটো নাগান দাসকো দেখো হেগে ওয়াহক এম এফ হোম বেবি বদ্দলুমগা আংহেনুগে কমিটি গে রাইস বুনি একম গা আপডেট কি কোবা
1: টিকান জে নিতুরা কনফার্ম কল্লাম একমকু এ কোর্স কে আ বেচে ফশালু নাঙ্গালু কাম ডিসকাস কুরেবুনু এহেম বেফলেগে সুয়ালে নেতিয়া এহেম ওয়াহক এবেস নাঙ্গানে লানা ডে বিফোর ইয়েস্টারডে গা লাউডুং গোয়া ফবুনে ফোন নানে আলুগন মেন কামে স্টার্ট কুরা ওয়াহক মিরশু বান্দারা গ্যা কুরা ওডিফারা কুনিউ কাদিনু গে খিদমে কাউন্সিলিং স্টার্ট কুরাং উলে ওয়াহক
3: টিকং কামা বরে মা

0: قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعجز من أتبعه نفسه هواها وتمنى على الله رواه الترمذي
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবিয়ে বুদ্ধিবেরিয়া কি তিমাগে আমিল্লা নফসুগে হিসাব কো মারউ মাফহুম ইন হায়াত আটকা তাইয়ারু আমিহাই আদি নুকুরুদিন তেরিয়া কি এনাগে নফসুগে এদুন তাক তাবাউ মাফহু আল্লাহুগে হযরতুন রঙ্গালু গইন এদে মিহাই
2: ಮೇ ದಿವೆ ರಾಜ್ಯ ಗಡು ಹಾಗಾಡಿ ಸೌವಿಸ್ ಮಿನಿಟ್ ಕಮಿಗಿನಿಸ್ತೇನೆ ಮಿರೇಗೆ ಮಹಲುಬಿನ ಮಾತಾಗುತ್ತಕ್ಕೆ ಭಂಗಿಯ ಭಂಗಿದು
3: ಅಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ ಅಲ್ಲಾಹ್

0: আসসালামু আলাইকুম দুনিয়া কালি বল্লম গেন্দা এমহা বেফুল না মরহবাদ দেওয়া দুনিয়া কালি গেমি প্রোগ্রাম আয় কমে বদল করলি অর্গন মুসা মতলব দুনিয়া কালি গেমি প্রোগ্রাম গর্মে বদাদুম হাম জাফা মেনি ইরানু গে হামলা তাকায় আমেরিকা গ আসকারিয়া বড়তি গেল্লুন তাকে লিবুম আদে মিমলু গে সরমে না তাফসিল হিসা কলে দে বানি অর্মে গে নদিস মোহাম্মদ জাওয়াদ ইউসুফ জাওয়াদ মরহবা গে তরম গে প্রোগ্রাম ইরানু গে মদনি তন্তন আমেরিকা ইন্দে হামলা তো গে রদ্দু গ মিহারু ইরানু মিওয়ানি কুয়েতু গে খরন্টা ফেনু গে মরকুস তাকা হামলা দিফা তে মিকম গে সাবুং কুয়েতু গে মিওয়ানি আরব বড় বেরি কমিং গুফে দিফা মি গালফ আদি মেদুরি মতি গ মি কিহা নুরাক্কা তির কামিত তো হাগে তো গ মি দা মি হামলা তো গে সাবু মি দানি কোন দি মালাকাত তো মি দানি
1: বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আদি আলগন মেন্না মি ফেননি ওয়া রাব্বি রুইল মানসারি দেন হাকিগত কমিকে গেলে মিলিবেন ইসলামী কৌম তাকা এই ইরান কম অভিয়াস আদে গীতরুং গালফ কৌম তক কম অভিয়াস দেন হামে গতা মিসালক নিহার আমেরিকা মিশ্রাব জাফ মিরি ইরান গেস মাদানি তন্ত হাদা কুরা ইরান অবস তন্ত বিনা করে মিরি এত সতে কাহারকু এ ইগড়ানো আনে বেস কমকি এদুহাকন দেদুহাকন ওয়ারকান তকে নো খাস কো

ana bongala jeheni e bis bune e bune no dewe e faruk yani ni kulia masale ane ba faruk yani irano rumus kanoro bandu kuriye ane ba faruk yani irano ke sarhad dangu no rakkade ke e kamok amerika mi tang mi hanguram fishum ge kuri ge mi sarhad do tibaran hama himi ko ti irano ge bis no rakkade ge waha ke bis farata kuno dakka ade dekkis irano ge bis no rakkade nu feni agi gatu এবিস কম কাহা মাদা দিন তো ইরান নু দে হাম এগো তা মি ইরান গে নিকুলিয়া বাহা দাক্কা এরো ইরান গে নিকুলিয়া গরে বড়ং আমেরিকা গে নিকুলিয়া গবা কন্নে বড় দাক্কন জে এ নিকুলিয়া হাতিয়ার হেদু মকি আমেরিকা কা সুদ্দ কা মেন্নো আমেরিকা মে তি গাওয়া দা হিলাফ নিকুলিয়া হাতিয়ার হাদা বানে গ কোয়া মি গানো নোনিয়া নন প্রেজেন্টেশন ট্রিটি বুনা গতো মে জিয়া আমেরিকা গরি নিকুলিয়া হাতিয়ার সনাত্তা দেন জে এম এওয়াহক আমেরিকা দিকে কানে কিনেতো হাতর ফাসাস বংহুরি গাওমক এম মে নিউক্লিয়ার হাতিয়ার সিনেগোম গোহাক নিউক্লিয়ার হাতিয়ার কেব দিকেনে কোনকা হামেতো এই দেঙ্গোতি হুরমুস কান্ডোলি গোহাক কি কুরি গো বিবাহক এন্নো মেয়ার মিতন গোহা দাক্কাম মি জেহেনি কিবেগেন তো আমেরিকা আমল কুরি গতো এম আমেরিকা এব ইব্বাস ওয়ান জেহে আমেরিকা কাম মি কাম গুরি হাকু বেরি কেসু দেঙ্গ আমেরিকা এম কাম গে ফাহাতো গ আমেরিকা দাবা মি কাম কুরুয়া ফরাতে কাম ওয়ার গিন ফরাতে কোন খদ আমেরিকা গে সব তুমত করে ইহুদি ইসরায়েল কাম মি কাম মি কুরেনি দেন মিহার মি ইরান আদে তেরে মি আমল কুরা গতম ইরান আগে মজবুর ওয়ে আউন মি দক্কানি ইগুত কসমি মাদানি তন্ত হামালা দুন দিফা কুশেন নো ইভিস বাইগ মাদানি তন্ত হামালা দে গিন নো আনি গালফু কাম ভিস এহ নমস ইরান ও বুনে গালফু গ গম তো গে হুন আমেরিকা গ বেস তা কাচি গ কন্ট্রোল গ গম তা কা নোবে এতন তা আমেরিকা বেন গ তা কা শে বেন করম গেন দেনি এই মা তিমন নামে করি মতে নোয়ে ইতুর চয়েস এ এ গাউন তো গরাই তুন দে হামলা আই নুনে আমেরিকা মে ওরাং হামলা দি ইরান গে ইংগডা না বুরিজ তক এ হামলা দে মি হার সি ইরান গে বিসকান আওয়াশ গবে ফেভিস রকা ফেননেতি ফেননেতি ইনসান কো দেরো রেন গবে বল্লো আর কামি ইরান গে সোন মৌসুম মি ফরবত মতি সরহাদ তো গ এভিস ফেনেন নুন নানি এতন তরা ফেন আমা প্ল্যান্ট তক ফেন উফদনি এ প্ল্যান্ট তব নে হালা কুল্লা একাম সোবং ইরান মে গেন দেন জেহেনি ওয়ার দুরু ফেম বিগেন দেন জেহেনি বিশ্বক ভিলেজ এম এগ রাদ্দে গতুগা ইরান মিদিনি কুয়েতুগ হুন্না ফেনুগ মার্কসক কারেন্ট আ ফেনুগ মার্কসক দিনি মা কুয়েতুগ তেরেস মেতি বিরবির কম হইতে এসম হ্যান রক্কা কামে আরুন কবুল করেন জেনা কুয়েতুগ স্তিবি মুসলিম এহ নমস লাফেনু করেবে ইরান গস এ হামলায় কি এগতক বেস কুয়েত গে এক কফেন কানালা কুয়েত নু হালু জসন দিন হামলায় কম এ ফেম রক্কা হামলায় নু দে গেলুন তাকে দিনি এ মানে কি এদেনি মেসেজ কি আকি ইরা মি কুয়েতম ফেন কেন্ডি গেনে নুদে একম ইরান গব ফেন কেন্ডি ফাহাম মি মিসাক ভিলেজ একম কুয়েত গমি জিবনি গেলুন তাকে দেন ইরান বুনা গতম বিজিয়া কুয়েত গে হাম আম বেন কুরা ফেনন আমেরিকা গে সিফেমস বেন কুরনি কুয়েত গে হাতর ওরা কা বেস আমেরিকা সোল ওরা কা হা সিফেং গে বতিবি নেমিস বেন কুরনি আম বেন কুরা তন্তন ফে ওয়াকি প্ল্যান তা কুনন এম বিমা মিসালকং আমেরিকা আইগো তক কন্তক কং ইরানু গে তাস হাস বাইগ ফেনো মাহরুম করেন যদি ইরান কুমতি কম ফুরসত তো উন্নানি মিকা কন্তত তক মি দিমা মি হত্তা সিদ্ধতি কন্তত এভে সিনসান ক হাস কো মুসলিম গে বে কানে বে হামলা দিন মকি এই আর মন ওয়ারং হিদ্দতি ওয়া কামিং এস মি গুরি আ গেলি মে বে ইসলাম গো তক এ তো ইসরায়েল ইতি মি হুরা কামে আমেরিকা দা বা কুরওয়াফ আমেরিকা ফাহাতু হে হাগিগত গ মিহার মি হামলা তক ইসরায়েল হাকিগতক ডাইরেক্ট কবা গেলুমেনে এ নমস হাকিগতক ইসরায়েলস গেলুম ওয়ান মুস্তাকব দেখি ইসরায়েল কা মিগত কোরিয়া গাওম তাকে হাল গে দসাগেন ইসরায়েল কা সামা কাম গে নুলেবে এমমা মি দন্নো ওয়াহকে কি হাকিগতক ইরান গস ইন্টারন্যাশনাল ইন নেতে আউন দন্নো ওয়ানি গালফ গাওম তা হাল গে জেসু এদ গালফ গাওম তো মাদিনি তন্তর হামলা দিনু এ কি রাগব গতি বেস এহ নমস ওয়াকি বায় কম বেকস ওয়াকি রাকা কি কুরেবেনি ইরান কুরমতি গিতুর চয়েস তাকে নেতিয়া ইরান জেহেনি ইরানুগ মাদানী তন্তন হামালা দেঞ্জা এগ রাদুগ কমবিস কন্ততকে কুরা হিং হামন জহুন কববিয়েস এমা কমমগত কববিয়েস মি কুয়েতুগে মাদানী তন্তন হামালা দিনু কি সামা কানুনা খিলাফ কমিঙ্গি আমা ইরানুগ তন্তন হামালা দিনু কি কানুনা খিলাফ কমিঙ্গি আদি হাঙ্গুরাম ফেশুং এভরে নুবা বাইনা লগা আমি কানুনা গঞ্জা হাঙ্গুরাম ফেশি এমা কুয়েত দিন হামালায়ক কুয়েতুগ রাইতন ফেনু মাহরুম এনুয়ে এ নওয়েস ইরানুগ এদেনি মেসেজেন ইরান বুনা ফেসে বহরি থেও তিমন্নমেন বেরে নুকুরে ইঞ্জা দেন এভিস পেকা তেলে বেরে নুকুরে বেনে তিমন্নমেন ফেন নুবোঞ্ঞকা এভিস পেকা ফেন নুবোয়েনে তিমন্নমেন না কারেন্ট নুলিবেঞ্ঞা এম বেকা ফেন কারেন্ট নুলিবে।

0: আতে ওড়াছি আর্জেন্টিনা গমে সালাম আদ অন করে বাদ কাল অন মেঙ্গে কমেন্টেটর হাম তৈয়ার তিবে মেঙ্গে তো কমেন্টেটর মেরে হাম তিবে ফন মি অন মে বাহা লাগে মে কমেন্টেটর তিবে ফন হাম মে মে তো গিনস্তে মেগেন দি এগো তুম ফাহা কল্লান সাতে গহতর মেচ গিনস্তে গেন দি এর গাগন্ড কহেম বে কম মে বেফল কো মি কম মে বেফল কো ফেনে গেন আড়ুইগুন কোসওয়ান সাতে কা হাতর মেচ গেনেস দে এর ফানসাস ডেমেজ কম মে বেফল কো বাহাদান অল মেন দেন লিড কো হাম বাই রে রে হাম গেন কোসম মি আদে মি ওয়াসিফ সাউন্ড মেন নাকি ওয়াসিফ মি আউন হিতারানি মেরে গে মি মেচ ফেশম কোরেন দে আউন মেন গে দে এম এফ হোগে মেচ মে গেনেস দেনে দে মিহা গিন মেচ তকে মে এ আউন মেন মে গেনেস দেওনে ওয়াসিফ গে মি মি তৈয়ারুমা ওয়াসিফ মি কাম মি মেরে গে মি মেচ হামেন আর কোবাতো মি সাতে হাতর মেচ গে বাহ মি দকা দেনে কিহাবর গে কোংকাল হিসাস তকে তো কোবা তো বড় নাম বেন বাচ্চা কি মেরে
1: দে ওয়ার বড় মাসে কতে এনো হামিস ও মে লেভেল দে দে ওয়ার ওয়ার্ল্ড কাপ কানে মি আলগো না দেখো তা আলগো না দে এনো মে স্টিমন ওয়ার্ল্ড কাপ এনো মে আলগো না দে ওয়ার্ল্ড কাপ কে বারে মে মনি দেস হাই কি জার্মান নে গেতরো মে পাহাড় কে মে কানাডা স্পেন আদি আমেরিকা মে পুরিয়ে দা মেক্সিকো কে পুরিয়ে মে দা এ মালগো না ওয়ার এহেন কা তাজরিবা দে মি কামুগা এহুন তেরিন না কাম দঞ্জা আলগো না কবুল করনি এই আলগো না দিবে হিং আমু জেমে কে আদি আলগো না কি রামিস আদি শ্রীমুরি দেবে কোন তি এবার গুলিগেন কানে গালুন তিন দিন মে কাম মে পুরিয়ে কেন দেবার বড় এহেন কা তাজরিবা মি কমেন্ট্রি হায়াত গ ওয়ার হিং আমু জে মে নিগত
0: শ্রীমুরি কবাত শ্রীমুরি গে মি কামা বেহ গত মি হা গিন মেস্তা কে গেন দেউন ইরগা বরক গিন বগুত কে আল মে মি হার জোন মা কে বারে ফিস কে মি হাসা মি আদেউ
2: আলো গন্ড বিন্দন ওয়াল হেন দে ಎಲ್ಲಾ ತಿಪಿಗೆ ಮಿಕ ಕೊಲ್ಲೆ ಬುಣಿತಿ ಏ ನಿದಾಫ ತಿಪಿಗೆ ದಂಬರ್ ಮಿಹು ನಿದಾಫ ತಿಬೆ ಆಮಗೋ ಗಡೀಗ ಮಿದೆಲಾ ತಿಬಾಕ ಮಿದೆ ಮೀತದೆ ಹೇಳಾ ತಿಪಿಗೆ ಅಂತ ಕಮೆ ಕುರಿಯ ಕುರಾಣಿ ಎಮ ಮೀ ಆಸೀಸ ಫಾ ಕುರಿ ಗೊತ್ತದ್ದೆ ಮೀ ಮೀಗ ಎಹುನ್ ತೆರಿ ಗೆ ಹಿಂಗಮ ಜಮ ಲಿಬುಣಿ ಮಾಡ್ಕೊಂಡ್ಬಿಡ ಹಿಂಗಮ ಜಮ ಅಳಮಿ ಬಲ್ಲನಿ ವಿಹಾಸ ಎಮ್ಮೆ ರಗಳಕ ಅದಿಹಾಸಕ ಮಿಹಿರ ಬೈ ಟೀಮ್ ತಗ ನಂತಾಕೀಸ್ ವರ ಉಂದವು ನಂತಾಕ ಅಚ್ಚಿ ಎಸ್ ಅಳಮಿಂಗ್ ಹಮ ಕಿಎಂ ಬಾಗ ಮೀ ಯೂಟ್ಯೂಬ್ ಉಂಡ ಅಚ್ಚಿ ಅಡುವ ಹ್ಯಾಗೆ ಎಮ್ಮೆ ರಂಗಳ ಕಿಯೇ ಗುತಕ ಎಕ್ಸಂಟ ಅಚ್ಚಿ ಬೇಣು ಕಿಯೇ ತೊ ಅದೇ ಗಿನ ಬಿಹುನ ಮಸೂರ್ ಫುಟ್ಬಾಲ್ ಕುಳಿತರೆ ಹಿಂಗೇನ ಎಸ್ ಮೇ ಫುಟ್ಬಾಲ್ ಆದ ಏ ಮೇಘನ ರಂಗಳ ಕುದ್ದಿ ಬಣಕ ಅಳವನ ಮೇ ಬಲನಿ ದೇ ಹುಂತರಿ ಹಿಂಗ ಮಜೋನಿ ವಾಸಿ ಫಾಪುರ ಹಿಂಗ ಮಜೋನಿ ಅಳವ
1: ರಂಬಿ ಅಳವನ ಪುರ್ತಮ ಏತ ಅದೆ ರಾಜ್ಯ ಗಡಿಯ ದಿಮಾನ ವಾಕ ಗಡಿಗೆ ಮೇ ಅಳವನ ಹಿಕುರಿ ಮಿಕಂ ಪುರ್ತಮ ನುವಾನೆ

0: নিউলেমুং ওকে মন্দা সফা তাকে
1: দুনিয়া দেখে ফাওয়া পোড়েতি বার তাকে
0: ইনসাফকে তারা দম মলি উম্মেদ বদল করলে শখসিয়াতুম
1: রেগানুকে হামহিমে কামুগা রাইয়েতুংগে হাল বেল্লোমা নুকুমে ডাঙ্গুলু বি কোম্বে ফ্লেতো
0: রোমিনা ফারসিংগে বড়তে রাসকান্তা কুডকা কুজেসফি কোন লিডারেতো
1: এই হামিকানি তারিখ বিবাহক তাকিনো
0: এই দুনিয়াকে চাট বদল করলি হাকিকে হাদিসাতকে
1: এ হাদিসাতকা এ বাহক তবনি নীল কোরগা সেরিং ফেশিগে আন্দালুসকে পর্বতকা হামিয়া ফিতুরিফা কুরিবোশি কমমে হোম দুহেকে হেন্দনু আগগড় তিরিহু
0: রিপিট অঙ্গার দহগে বেন্দরু একে জহায়রু
1: আদি হোনি দহগে রোসি হাগড় তিরিহু
0: এংহা 741 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ adi 89 megahertz fm band
1: divirachi kyadu gadim fatihu hataru gadi 30 minute me divirachi kyadu
2: hidayatuge magu

0: قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب رواه الترمذي
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবিয়ে এমি হেগ্গে হিতুগা কীরিত কুরআন মিমবারে দসওয়েফা নুয়া মি হেগ্গে মিসাল কি বীরানা ওয়েফাওয়া গেগ্গে মিসালে
2: মি দিবিরাজ্যগণ দিবিরাজ্যগণ হাতরগডি সাড়ে সাতর মিনিট কমিগেনিস্তেনি মিরেগে ফতিস নামাজ ওগতুগে বাঙ্গিয়া বাঙ্গিদোয়া
3: আল্লাহ